এই ভক্তিগীত সহ আজি পাই এইটি শেষ হয়েছে প্রাতঃ ভক্তিগীতর কার্যক্রম নৈবেদ্য আকাশবাণী কেন্দুঝর। সময় সকাল 6টা বাজি 35 মিনিট হওয়া যাচ্ছে। পরবর্তী কার্যক্রম অনুচিন্তা ও পরে পরে অতিপড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবত রিলে করে প্রচার করুছু আকাশবাণী কটক কেন্দ্রর কিছুক্ষণ মধ্যে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: আকাশবাণী কটক অনুচিন্তা উপস্থাপনা করিছেন্তি তরুণকান্তি রাউত।

ছোট গপটিয়ে শুনিবা। গোটে গ্রামরে জনে জমিদার থিলে। সে ভারি দয়ালু ও শান্ত স্বভাবর থিলে। জমিদার নিজর একমাত্র পুত্রক কার্যকলাপরে সন্তুষ্ট নথিলে। সাংগসাথীক সহিত খিয়াপিয়া বুলাবুলিরে তাঙ্ক পুও সবুদিন বিতেই দৌথুলা। এহা দিনুক দিন অভ্যাসরে পরিণত হইগলা, যাহাকু নেই জমিদার এবং তাঙ্ক পত্নী বহুত চিন্তিত থিলে। দিনে তাঙ্ক গাঁ দেই জনে সাধু যাউথিলে। এই সাধুঙ্কু জমিদার তাঙ্ক ঘরকু ডাকাই তাঙ্ক পুও বিষয়রে সবু কথা কহিলে। সাধু সবু কথা শুনি তাঙ্ক পুওকু তাঙ্ক পাখকু পঠাইবা পাই পরামর্শ দেলে। বাপাঙ্ক আদেশ পাই জমিদারঙ্ক পুও দিনে সেই সাধুঙ্ক নিকটরে পৌঁছিগলে। সাধুঙ্ক নিকটরে পৌঁছিবা পরে তাঙ্ক পাদ স্পর্শ করি প্রণাম কলে। সাধু জমিদার পুওকু নিজ কুটিরর পছপটকু ডাকি নেই তিনোটি অনামনা গছকু দেখাইলে। গোটিয়ে ছোট, আউ গোটিয়ে তাঠারু টিকে বড় ও অন্যটি আউ টিকে বড় গছ থিলা। সন্থ কহিলে, এবে তুমি এই তিনোটি গছকু উপাড়ি দিও। জমিদার পুও সঙ্গে সঙ্গে ছোট গছটি উপাড়ি দেলা। দ্বিতীয় গছটিকু সামান্য বল প্রয়োগ করিবাকু পড়িলা, হেলে বড় গছটিকু আদৌ উপাড়ি পারলা নাহিঁ। সাধু কহিলে, শেষ গছটিকু উপাড়ি পারিলনি কারণ মাটি ও গছর বন্ধুতা তুম বড়ঠারু অধিক শক্ত থিলা। মানিষ সমাজরে বি বন্ধুতার দৃঢ়তা অবিকল মাটি ও গছ পরি। জীবনরে বন্ধুতার আবশ্যকতা তো রয়েছে, হেলে বন্ধুতা আড়ুয়ালে নিজ কর্তব্যকু এড়াই দেবা আদৌ গ্রহণীয় নুহে। সুগুণরে পরিপূর্ণ বন্ধুটি জীবনর মার্গকু প্রশস্ত করে, আউ দুষ্ট প্রকৃতির বন্ধু জীবনকু নর্করে পরিণত করে দিয়ে। সময়ক্রমরে দুষ্ট প্রকৃতির বন্ধুঠারু হাত ছড়াই নেবা কাঠিকর পাঠ হইতায়। এণু গুণ পরখি বন্ধুতা গড়িবা নিহাতি আবশ্যক। একথা শুনিলা পরে জমিদার পুও নিজ ভুল স্বীকার করে সাধুঙ্ক নিকটরে ক্ষমা প্রার্থনা কলে। ধীরে ধীরে পুরুণা সাংগসাথীঙ্কঠারু দূরেই নিজ কর্তব্য, নিজ গৃহকার্য ও পিতাঙ্কর দায়িত্ব নিজ কান্ধকু নেবাকু লাগিলে। জমিদার পুয়ের এভাবে পরিবর্তন দেখি সাধুঙ্কু অশেষ ধন্যবাদ অর্পণ কলে। কহিবার তাৎপর্য হেউছি শ্রোতাবন্ধু, আমি জীবনরে বহুত এপরি ভুল করুছন্তি। বর্তমানের যুবপিঢ়ি এই বন্ধুতা আড়ে পথভ্রষ্ট হচ্ছে, টিকিয়ে খুশি পাই নিজ জীবনকু নর্ককু ঠেলি দেউছি। তেণু বর্তমান সময় আসিছি সাধুঙ্ক ভলি সুপরামর্শ পাই। বর্তমান যে যুবপিঢ়ি পথভ্রষ্ট হচ্ছে, নিশা দ্রব্যরে কবলিত হয়ে নিজ জীবনকু ছারখার করছি, সেভাবে যুব সমাজকু এই সাধুঙ্কর বাণী নিহাতি আবশ্যক হচ্ছে। এইটি আমি এতই কহিবা, যৌ ঘরে এভাবে যুব সমাজ প্রথভষ্ট হচ্ছে, সে যুব সমাজকু সুপরামর্শ দিয়ন্তু, সুবন্ধুটিয়ে দিয়ন্তু, তাহলে তা জীবন সঠিক মার্গরে যাওয়া সহিত নিজর পরিবারে মধ্য খুশি আসিপারিব।

0: অজনা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। এসবিআই সচেতন রুহন্তু, সুরক্ষিত রুহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970

0: শ্রোতা বন্ধু, আপন কার্যক্রম শুণুলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী কেন্দুঝর কার্যক্রম প্রচারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.1 মেগাহর্জ যোগে। নিউজ অন এয়ার লাইভ স্ট্রিমিং আপ্রে মধ্য আমার এই কার্যক্রম একসঙ্গে উপলব্ধ। সময় বর্তমান দিন 2:20 প্রচার করছু মহিলা মানক পাই কার্যক্রম বসুন্ধরা।
1: কেন্দুঝর জেলার বিশ্বাসযোগ্য ও ভরসার একমাত্র প্রতিষ্ঠান কনক জুয়েলারি ও কনক গার্মেন্টস।
2: সোনা রূপা হীরা ড্রেস ও লুগা পাই কনক জুয়েলারি কো আসন্তু।
1: কনক জুয়েলারি বিএস মল ধোপাড়িয়া ছক কেন্দুঝর, মোবাইল 9437632517।
3: কম সুধারে লোন দরকার তাবি অ্যাপরে বাহা
4: বসিলা। অজনা আপনার দূরেই রুহন্তু।
5: আরবিআই কহে
4: সচেতন হুন্তু সতর্ক রুহন্তু।
0: বসুন্ধরা কার্যক্রমর আজ উপস্থাপনায় অনেক জ্যোতিরাণী পণ্ডা, প্রযোজনা করেছেন অনিতা তির্কী।

শ্রোতা বন্ধু আপনার টিউন করেছেন 100.1 FM আকাশবাণী কেন্দুঝর আপনার আপনার মোবাইল ফোনে বি শুনে পড়ছেন আমার এই কার্যক্রম শ্রোতা বন্ধু শুনে রাখত আজ সন্ধ্যার কতটি কার্যক্রম সম্পর্কের সূচনা আজ অপরাহ্ন পাঁচটার প্রচার করব ইন্দ্রধনু কার্যক্রম ওড়িয়া এবং হিন্দি চলচ্চিত্র গীত সহিত লঘু সঙ্গীত শুনিপারে এই কার্যক্রমে সন্ধ্যা পাঁচটা বাজে তিরিশ মিনিটে প্রায়োজিত কার্যক্রম আম কেন্দুঝর আম ডিএমএফ রাতে দশটা বাজে পঁয়তাল্লিশ মিনিটে সিনে তরং কার্যক্রম সন্ধ্যা ছটা বাজে দুই মিনিটে আদিবাসী সঙ্গীত উপরে আধারিত কার্যক্রম বনসুরভি এতে শুণবে বাথুড়ি সম্প্রদায়ের গীত পরিবেশন করবে যদুমণি নায়ক এবং সাথী শ্রোতাবন্ধু শুণুলে আজ সন্ধ্যার কতটি কার্যক্রম সম্পর্কে সূচনা আকাশবাণী কেন্দুঝর বর্তমান সময় দিন গোটায় বাজে পচাশ মিনিট হওয়া যাচ্ছে প্রথমে ওড়িয়ার সম্বাদ রিলে করে প্রচার করছু আকাশবাণী কটকেন্দ্রু পরে পরে ইংরাজী এবং তাপরে হিন্দি সম্বাদ রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্রু প্রথমে শুণতু ওড়িয়ার সম্বাদ আকাশবাণী কটকেন্দ্রু